0: ঢুকো বাইরা।
1: মামু দিদি সন্তালি ঢুকা বলিস না।
0: কি ভয়, এটি রাতে কি না দিদি আর কি?
1: দিদি ভিতরে এলিস না, মানে ড্রয়ের লাই রাখো যা।
0: না না কি ভয়, হ্যালো মায়া, ওড়া সদস্য ইয়া জবরদস্তি ভর একজনা মহিলা আন ভয় তরি পঠাই দিন কি
2: নরৌ কানুনলে কারবাহী গর্ছ, ভোলি প্রহরী চৌকি মনোপরামর্শকর্তাসঙ্গ ভেট্ন জামলা।
3: মহিলা কিশোরী ও বাল বালিকা মাথি হিংসা ভয়মা সহের নবসৌ, সহযোগ লাগি পয়সা নলাগ্নে নেপাল প্রহরীক 100, বাল হেল্পলাইন 10-9-8 র মহিলা আয়োগ 11-45 মা ফোন গরৌ বা স্থানীয় জনপ্রতিনিধি তথা ন্যায়িক সমিতি সঙ্গ সম্পর্ক গরৌ। নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।
4: ও কাকি কেকো সুন্দর পটার হো, এস্তো ঘর তো উজ্যালো দেখিন্ছ তা।
3: ছোরীকে বিয়ে আউনই লাগ্যো তেই ভয়ের।
4: কে রে নানী তো ভর্খর 17 কি লাগে হইন না?
3: ও বাবু অস্ট্রেলিয়া বস্নে কেটো রাম্রো ঘর্ছ, ছোরী পনি খুশি নই ছে, ত্যসরি হামিলে তা বিয়ে গরিদিনে নির্ণয় তো গরেউ।
4: হেট কাকি হাজুরহরু, এস্তো লোভমা পর্নু হোলা ভন্নে মলাই লাগেকো থিয়েন। ছোরীলাই রাম্রোসঙ্গ পড়ায়ে দেশ বিদেশ আফে ঘুমিয়েছেন, বিদেশ জানে বিয়ে গর্নুপর্ছ তা। হেরোস কাকি, বিশ্বসঙ্গ পুগি বিয়ে গর্নে গরাউনে দুবাইলাই 30,000 জরিমানা বা 3 মহিনা কয়েদ সজায় হুন্ছ, উমের নপুগি গরেকো বিয়ে সুত বদর পনি হুন্ছ।
3: ও হো র নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।
5: यदि कोही महिलाको इच्छा विपरीत जबरजस्ती प्रलोभन देखाई प्रेम सम्बन्ध बनाई पद प्रतिष्ठा या पैसाको मोहमा पारेर या झुक्याएर राखिने यौन सम्बन्ध जबरजस्तीकरणी हो, कसैले 18 वर्ष भन्दा कम उमेरको बालिकालाई निजको मंजूरी नै लिएर यौन सम्बन्ध राखे पनि यो जबरजस्तीकरणी नै हुन्छ, यस्तो कार्य दण्डनीय छ। खबरदारी गरौ, कोही कसैलाई यस्तो परेमा उजुरी गरौं र कानूनी कार्यवाही गरौं।
6: নেপাল সরকার বিজ্ঞাপন।